দিয়া কিরানি মার কা মুজিকা সেলুক নেবে তার নাম তো কেন সে মার বি হয়ে তিতলু হাউ সে হে মাস কে খানে হাউ দিয়ে খেলা হানো ফুম ক্লাডুন দিয়া একে ওসে মুজিক এলো রে তবে তুকু সান রে সিং ইটাল মিছান ওরে সিং হিতে তবে না ফাতিন দাদের দিয়া কে তবে তো বসে রে ও সিং তো নিদে হান দেদি কে হলো মুজিক হুসে লিলি রে বেরুন ইয়ে জুডুল ডালা বারাক একে সো মুজিক রে ডালা বারাক নিয়ে সুকিয়া হুসে লিলি রে বের হন ইয়ে তিতলো হানে সান সেম হনে ইয়া দে পয়সি তার অনাই দনে নেবে দাদের দিয়াক দে সল কে বা ওয়া সিং তং নবা অল সেরে সেলুক আর লিন্ডু দা ক্রুশ দাদের দিয়া কাদে নিদে হ্যাং মুজিক ফং মোরাস কে তা অনাসা নিশা তাকলো সোনা মুজিকে ফং মারা সিগা ট্রাউ মালো সোনা গা আগে এনে বেটে ডের দিয়াক ডের সলক তেত পেতে বসে রা নেবে মাখা সেই না ফাতিন স্টে হেলা ইহেলা লরেন্স নুলু রেসেন লিমা পন্তু আলু মেগা হের্স নিয়ে ইয়ান তিন এটা ডের দিয়াক ডের মানে তেত পেতে বসে রা কারি খালা হলতে বসে রা টিভি ডারিস বো মাক টিভি ডারিস এত পেতে বসে রা হতো ইয়া নমস্কার ডেং কাডেং নেবে সেই স্টে স্টে তুন ডেত মং ইনো মার্তিন ডে বন দিয়ে বিন্তু রেলা মুজিকে কেতা ফমালিসাং মাই তু রোনা হেলা নিয়ালিয়াং ওকে নেবে এটা ডের দিয়াক dara solok dat ba ita bot sira bom sintu ni jemong ino september lina nyere abe tu gama terus ona ba o so musiki dane skanya sira ki hada yanti hari ini iha mai musika sedap download sorry narang akhirnya kalau letra koreanya yanti latin mau insa tu lei dane ema balum bele translate lah pun yanti gale ini gaya bin obrigada amang enka jam hiro maksa jam 12 september 5 dia bon dia bing to kala musika bitu gama ida miami oke dader dia kan fatin det kadang mau ohin de dikala kala musika kerinduan ho dia kompanya kafe manas ne agora kafe maliring ona সারিজা মুজিকে দেনে ওই আনতে আরে হেনে সিডো কি হেডা নেবে সরি এ নারং হেনে লাই হ্যাঁ যে বিন তো কেলা লাগু ক্রিম সঙ্গে লাগু ইডা মাই আমি মাকা গোর হেমু হেলা তু আই হ্যা কস্ট 24 horas ya 24 jam. Nabe dari der dia dari solo migin ya gabung lah oke. Dari der dia bawa mau migin, oba sih dari solo kadeng. No ba all fans sih dari hotel nabe kesana Fatin sih mau Castro. Jadi ham bondia bim putar lagu font tohi kira mai ami nabe share helane. Kadeng halus saya marona musiknya be. Fontohik ni kara galai. Musika fontohik ni ada pun istirahat nak husi cream song. Mai biar helai. Ita follow kau mana biar mak kriko sini musika uluk ni. Ada pun istirahat nak musika fontohik ni husi cream song. Nabe.